বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝং ছঙ্গে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সৎ পরে পছি আমার।

চার পাঁচ, দুই তিন চার পাঁচ ছ, গন্দে সব গরে পুসপ না দেখি মায়ানু, মাইরে তিম্রো সিউদু মারে কো।